0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: সূচনা স্বাস্থ্যসঙ্গ সম্বন্ধিত আপনার জিজ্ঞাসা আর সমস্যার সমাধান খোঁজে তেসে ভাই শুনে নভোলোস স্বাস্থ্য শরীর স্বাস্থ্য সম্বন্ধী বিশেষ প্রত্যক্ষ ফোন ইন কার্যক্রম আগামী 14 অক্টোবর 2026 সাঁঝ 5:05 দেখি এফএম 103.5 MHz প্রসারণ হুনে। এসপটক কার্যক্রমমা হাম্রো স্টুডিওমা উপস্থিত রহনুহুনেছ ডক্টর ভূপেন্দ্রজিৎ সিং, স্পেশালিস্ট মেট্রো রেটিনা। उहाँले आँखा तथा दृष्टि सम्बन्धी समस्याहरूबारे श्रोताहरूको जिज्ञासाको प्रत्यक्ष रूपमा जवाब दिनुहुनेछ। आफ्नो स्वास्थ्य सम्बन्धी प्रश्न लिएर तपाईँ पनि कार्यक्रममा सहभागी बन्न सक्नुहुनेछ। डक्टरसँग सोझै फोन गरेर आफ्ना समस्या तथा जिज्ञासा राख्नुहोस् र उहाँको सल्लाह प्राप्त गर्नुहोस्। हाम्रो फोन नम्बर रहेको छ 03542999317 अर्थात् 03542999317। त्यसैले मिति सम्झनामा राख्नुहोस्।

এখন খবর। আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। দিল্লিতে সিজেপি টাকা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের উদ্বেগ প্রকাশকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ বলে বিবৃতি দিয়েছে নতুন দিল্লি। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন

জানিয়েছে নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশন আজ খুলে দেওয়া হয়েছে। ট্রেন পরিষেবা আজ স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে উত্তর রেল। সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় 12 জন নিহত, আহত 300-র বেশি। নবরাত্রির 9-দিনব্যাপী উৎসবের আজ সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি-20 ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি পৌর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। উল্লেখ্য, পুনামাল্লি পৌর করিডরটিতে 3.7 কিলোমিটার দীর্ঘ এক অনন্য ডাবল ডেকার ব্যবস্থায় চালকবিহীন ট্রেন পরিচালনার উপযোগী অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত 5টি স্টেশন পালানি, ভেলর ক্যান্টনমেন্ট, আম্বাসামুদ্রাম, পরমাকুডি এবং নামাক্কাল সহ 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় কৃষিক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর 6 বছর মেয়াদী এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর আজকের দিনে চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় 100টি জেলাতে নির্দিষ্ট জেলা কর্ম পরিকল্পনা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যকর রয়েছে, যা কৃষি উন্নয়নে সহায়তা করছে। এই প্রকল্পের উদ্দেশ্য কৃষি উৎপাদনশীলতা, সেচ ব্যবস্থার সুবিধা, কৃষি সংক্রান্ত ঋণ প্রাপ্তির সুযোগ এবং ফসল তোলার পরবর্তী পরিকাঠামোর উন্নয়ন ঘটানো। উল্লেখ্য, এই উদ্যোগ কৃষিজীবীদের উৎসাহিত করেছে। এ ব্যাপারে 2025 সালের ডিসেম্বরে আয়োজিত PMDDKY ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন সঙ্গমে 15টি রাজ্য প্রকল্পের আওতাভুক্ত 33টি জেলার 72টিরও বেশি কৃষক উৎপাদক সংগঠন একত্রিত হয়েছিল। দিল্লিতে সিজেপির ডাকা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR উদ্বেগ প্রকাশ করেছে। যদিও নতুন দিল্লি বলেছে এই উদ্বেগ ভুল জায়গায় এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের সামিল। জেনেভায় ভারতের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার যে দায়িত্ব OHCHR এর রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সংস্থার উচিত বিশ্বের অন্যত্র সংগঠিত বিক্ষোভগুলির দিকে সমানভাবে নজর দেওয়া। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে। এখানে প্রশাসন আইন অনুযায়ী কাজ করে। যে কোনো অভিযোগ জানানোর জন্য দেশের আদালতের দরজা সকলের জন্য উন্মুক্ত বলেও বিবৃতিতে জানানো হয়েছে। উত্তর রেল জানিয়েছে আজ সমস্ত রেল পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। যদিও গতকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেল স্টেশনগামী সব মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেল। অন্যদিকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এখন খুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মেট্রো স্টেশনে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও আবার চালু হয়েছে। জাতীয় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিল্লি পুলিশ আজ একটি ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। এ কারণে সকাল 6টা থেকে বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্যদিকে নতুন দিল্লি অভিমুখী শঙ্কর রোড, বন্দে মাতরম টি পয়েন্ট, ঝান্ডেওয়ালান পঞ্চকুয়ান মার্ক, গোলডাকখানা, প্যাটেল চক, মান্ডি হাউস, ভয়রন রোড, রিং রোড, টি পয়েন্ট এবং লোধি রোড ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন বা ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং বিষয়ে শুনবেন একটি আলোচনা। বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ সকাল 9টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় 12 জন নিহত এবং 300 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল বিমানবন্দরের

0: অভ্যন্তরীণ ফ্লাইট টার্মিনাল কমপ্লেক্সের। এই হামলায় চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, সুদান ও প্যালেস্তাইনের একজন করে নাগরিক প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি বিমানবন্দরে চালানো হামলায় যে তিনজন নিহত হয়েছিল তার দায় হুতিরা স্বীকার করলেও সাম্প্রতিক এই হামলার বিষয়ে এখনও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে বোমা হামলার অভিযোগ তুলেছে হুতিরা। রিয়াধে আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি গোষ্ঠীর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, গতকাল এই হামলার ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। সমাজ মাধ্যমে এক বার্তায় গুতারেস এই হামলার নিন্দা করে বলেন, সাধারণ মানুষ ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমান এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান 3রা নভেম্বরের নির্বাচনের আগে আমেরিকার বিরুদ্ধে তাদের আক্রমণ আরও তীব্র করতে পারে। ওয়াশিংটন যুদ্ধ দ্রুত শেষ করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। টেনেসিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে তেহরান সম্ভবত অতিরিক্ত কোনো পদক্ষেপ নেবে। ফেব্রুয়ারির শেষে সংঘাত শুরু হওয়ার পর থেকে 159টি ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সংঘাত বন্ধ করা ও সেই লক্ষ্যে সমঝোতা করতে সক্ষম এমন কাউকে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তিনি রাশিয়ার যেসব শোধনাগারে ডিজেল উৎপাদিত হয় সেগুলিকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে সতর্ক করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের হামলা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি রয়াত মামাদভের উপর হামলার ঘটনায় উদ্ধার তিন ভারতীয় নাবিক সাহিল সান্ধু, অশ্বিনী কুমার ও হরমন সিং রোমানিয়া থেকে ভারতে ফিরে আসছেন। বুখারেস্টের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাদের দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই হামলার ঘটনায় রোমানিয়ার কর্তৃপক্ষ আহত ভারতীয়দের উদ্ধার করে। অন্যদিকে ভারত এই হামলার নিন্দা করে বাণিজ্যিক নৌ চলাচল ও নাবিকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে এ ধরনের হামলা বিশ্ব বাণিজ্য ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকলে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সময় অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানেও একই রকম পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জয়প্রকাশ নারায়ণ সাধারণ মানুষকে নবজাগরণের মঞ্চে উজ্জীবিত করেছিলেন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় 12 জন নিহত, আহত 300-র বেশি। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: नमस्कार, यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार मनीष कानुबाट सुन्नुहोस्। माता दुर्गाको आराधनाको 9 दिवसीय पर्व नवरात्र आजबाट धार्मिक श्रद्धा र हर्षोल्लासका साथ सुरु हुँदैछ। यस समयमा मा दुर्गाको 9 रूपको पूजा गरिन्छ। नवरात्रको पहिलो दिन मा दुर्गाको सोलपुत्री रूपको पूजा गरिन्छ। मा सोलपुत्री शक्ति, स्थिरता र नयाँ सुरुवातको प्रतीक हो। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले नवरात्रको अवसरमा राष्ट्रलाई शुभकामना दिनुभएको छ। एक सोसियल मिडिया पोस्टमा प्रधानमन्त्रीले देवी जगदम्बाको आशीर्वादले सबैमा खुसी, शान्ति, समृद्धि र सुस्वास्थ्य ल्याउने आशा व्यक्त गर्नुभएको छ। महालयको शुभ अवसरमा हिजो मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले राज्य सरकारका कर्मचारीहरूलाई शुभ समाचार दिँदै ठूलो घोषणा गर्नुभएको छ। ब्रिगेडमा राज्य पुलिसको एक कार्यक्रमलाई सम्बोधन गर्नुहुँदै उहाँले 6ौं दिनसम्म सबै कर्मचारीले 20% महँगी भत्ता, डीए सहित अक्टोबर महिनाको अग्रिम तलब पाउने बताउनुभयो। यसका साथै उहाँले आप

0: चार पूरा भयो। समाचारपछि संगीतको श्रृंखला जारी राख्नेछौ, त्यस अघि सुन्नुहोस् यो सन्देश।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম পাঁচ দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: अब सुनाइरहेछौ लोकगीत बसन्ती बाला लामाको स्वरमा, शब्द संकलन ज्योति बाला लामा अनि संगीत रहेको छ बसन्ती बाला लामाको।

0: रहेछ।
1: आज भारत में जो इनफाइनाइट अपॉर्चुनिटी है, मैं चाहता हूं कि हर युवा अपने भविष्य को उसी बड़े कैनवास पर देखे, बिकॉज दिस इज योर टाइम, दिस इज योर अपॉर्चुनिटी। मुझे पूरा विश्वास है हमारा ये सपना पूरा होकर रहेगा।
0: समावेशी विकास र सामाजिक सशक्तिकरण मार्फत जनताको जीवनमा सकारात्मक परिवर्तन ल्याउने प्रयास भइरहेका छन्। यस विशेष श्रृङ्खलामा आज औपनिवेशिक मानसिकताबाट मुक्त हुन सरकारले अघि बढाएका पहलहरूबारे चर्चा गरिँदैछ। पाकिस्तानको उत्तर पश्चिमी खैबर पख्तुनख्वा प्रान्तमा बिग्रिँदो कानून व्यवस्थालाई ध्यानमा राख्दै सङ्कटकाल घोषणा गरिएको छ। राष्ट्रपति आसिफ अली जरदारीले संवैधानिक व्यवस्था विफल भएको उल्लेख गर्दै सङ्कटकालीन प्रावधान लागू गर्नुभएको छ। यसबाट संघीय सरकार
2: खबर पढ्छु प्रवीर भट्टाचार्य। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা চলতি অক্টোবরে এখনও পর্যন্ত 44,166 কোটি টাকা তুলে নিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুরমার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ আধিকারিকেরা তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। এদিকে গতকালে আটক সিজেপির অভিজিৎ দীপকে আশুতোষ বাঙ্কা এবং সৌরভ দাসকে আজ আদালত মুক্তি দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি হয়েছে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে 305 জন আরোহী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় 15 জন শিশু সহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্প বাণিজ্যের প্রসার এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
3: This is a historic day for Tamil Nadu. Today's program involves projects worth 13,000 crore rupees. We are inaugurating many completed projects and laying foundations for new ones. Some will make daily travel easier. Others will strengthen industry and trade. Together, they will create jobs for young people across Tamil Nadu. I congratulate the people of the state on this occasion.
2: এদিন আইআইটি মাদ্রাজে সুদা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারেরও জাতির উদ্দেশ্যে তিনি উৎসর্গ করেন। পাশাপাশি অ্যাসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এই অংশ রয়েছে 11টি উড়াল মেট্রো স্টেশন। প্রধানমন্ত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার সূচনা করেন এবং মেট্রে যাত্রাও করেন। ভারতীয় শেয়ার বাজার থেকে চলতি অক্টোবরে এখনও পর্যন্ত 44,166 কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। অপরিশোধিত তেলের উচ্চ দাম, শক্তিশালী মার্কিন ডলার এবং মার্কিন বন্ডের বর্ধিত সুদ বিনিয়োগকারীদের ওপরও প্রভাব ফেলেছে। তবে প্রাথমিক বাজারে 960 কোটি টাকা বিনিয়োগ এসেছে। অন্যদিকে ঋণপত্রের বাজারে 4,729 কোটি টাকার বিনিয়োগ এসেছে। তবে ফুললি অ্যাক্সেসেবল রুট থেকে 1,921 কোটি এবং ভলান্টারি রিটেনশন রুট থেকে 233 কোটি টাকাও তুলে নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুরমার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ আধিকারিকেরা তাকে সেই সংবাদ জানাতে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব নিয়ে তার সঙ্গে আজ দেখা করেন। আজ বিকেলে নতুন দিল্লিতে সাংবাদিকদের ডিসিপি নেহা যাদব

0: নন। আধিকারিকেরা অভিজিৎ দীপককে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চান কিনা, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ডিসিপি যাদব জোর দিয়ে বলেন যে যন্তর মন্তরে প্রস্তাবিত অবস্থান বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে কারণ নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করা হয়নি। তিনি এক্ষেত্রে আইন ও নির্দেশিকা অমান্য করার পূর্ববর্তী ঘটনা এবং বর্তমান নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও উল্লেখ করেন।
1: CGP के पूर्व आचरण के अनुसार उन्होंने पूर्व में दी गई अंडरटेकिंग तथा लॉकल डायरेक्शन को फॉलो नहीं किया था और इनके द्वारा जुटाई गई भीड़ द्वारा भारी पथराव आगजनी हिंसा की गई तथा सरकारी संपत्तियों का भारी नुकसान भी पहुंचाया। निर्धारित प्रक्रिया का पालन न किए जाने के मामलों को ध्यान में रखते हुए जंतर मंतर पर प्रस्तावित धरना प्रदर्शनी की अनुमति नहीं दी गई थी।
0: এদিকে গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আজ মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে এই তিনজনকে দিল্লির ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে এক বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে ৫০,০০০ টাকার জামানত বা বন্ড জমা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়। উত্তর রেলওয়ে ঘোষণা করেছে যে আজ সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলছে। উল্লেখ্য, গতকাল ভোর ৪টা থেকে দুপুর ২টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছাতে নির্ধারিত মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। স্নাতক ডিগ্রিধারীদের জন্য ভারতীয় রেলে কাজের সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC পদে মোট ৩৫৪৮টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ৪টি ভিন্ন পদে কর্মী বেছে নেওয়া হবে। সবচেয়ে বেশি পদ রয়েছে গুডস ট্রেন ম্যানেজার হিসেবে, এর সংখ্যা ২৭৫০টি। এছাড়াও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৩৭১টি, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে ৩০০টি এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে ১২৭টি আসন রয়েছে। বাণিজ্যিক পরিষেবা, ট্রেন পরিচালনা, হিসাব নিকাশ ও প্রশাসনের মতন গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে কাজের সুযোগ পাবেন সফল প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ অক্টোবর। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আগামী ৬ নভেম্বর রাত্রি ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডিল AIR নিউজ কলকাতাতে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর ফলে কার্যত প্রাদেশিক সরকারের প্রশাসনিক কার্যক্রম স্থগিত হয়ে গেছে। ওই প্রদেশে সাংবিধানিক শাসন ব্যবস্থা অচল হয়ে পড়ার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি জরুরি অবস্থার বিধান কার্যকর করেছেন। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অভিযোগ, আইন শৃঙ্খলার অবনতি রোধের প্রচেষ্টা থেকে প্রাদেশিক সরকার ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে সরিয়ে রেখেছে, তাই জরুরি অবস্থা জারি সুপারিশ করা হয়। এই আদেশের ফলে মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী এবং অ্যাডভোকেট জেনারেলকে তাদের পদ ছাড়তে হবে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং চিকিৎসার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজনের সময়ই এই আদেশ জারি হল। চলতি মাসের শুরুর দিকে লাক্কি মারওয়ার থেকে শুরু হওয়া এই মিছিল খাইবার পাখতুনখোয়ার প্রদেশের বেশ কয়েকটি জেলার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI এর প্রধান ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। টেলিফোনে শ্রী বার্নহাম ইউক্রেনের প্রতি তাঁর আস্থা প্রকাশ করে বলেন যে মস্কের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা অব্যাহত রাখবে ব্রিটেন। এছাড়াও পরবর্তী আলোচনার জন্য আগামী দিনগুলিতে সরাসরি সাক্ষাতের বিষয়ে দুই নেতা সহমত হয়েছে। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের

0: আহ্বান জানিয়েছিলেন। তিনি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হওয়ার জন্য জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ আনেন এবং যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বৃদ্ধির জন্য তাকে দায়ী করেন। পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে 305 জন আরোহী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় 15 জন শিশুসহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM জানিয়েছে। বৃহস্পতিবার রাতে জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 80 জনের বেশি মানুষ প্রাণে বেঁচে গেলেও অন্তত 116 জন এখনও নিখোঁজ। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে যে CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ আধিকারিকেরা তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। খবর শেষ হল, এরপরে খবর স্থানীয় সময় 7:50।
1: यो आकाशवाणी खरसाङ हो, प्रस्तुत छ भुटानी कार्यक्रम। त्यसभन्दा पहिले सुनौ यो छोटो सन्देश।
2: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
3: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
2: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
3: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
2: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
3: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
4: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
5: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
6: बस यही पूछो, वाई रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए। एक वाई आपको फ्रॉड से बचाए।
4: हमेशा पूछो WHY, वाई कहता है कैप्टन वाई ऑफ SBI,
6: आपका साइबर रक्षक।
7: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
8: सर 5,000 रूपए लगाइए और 8,000 रूपए प्रॉफिट पाइए। ये देखिए प्रूफ का स्क्रीनशॉट। वाओ,
9: स्क्रीनशॉट का प्रॉफिट असली है या सिर्फ स्क्रीन पे? व्हाट्सएप या टेलीग्राम इन्वेस्टमेंट ग्रुप्स में फेक प्रॉफिट्स और स्मॉल रिवॉर्ड से ट्रस्ट बनाया जाता है, फिर इन्वेस्टमेंट बढ़ता जाता है। इसलिए
4: हमेशा पूछो WHY, वाई कहता है कैप्टन वाई ऑफ SBI,
9: आपका साइबर रक्षक।